0: বড় দুঃখ, কে টাউকো দুখনি, কে পেট দুখনি, কে দুখ্যাও দুখ্যাও। জানি এই বেলা পখালা লাগের হইরান, হইন কাহ জানি হলা, কে গর্নে কে নগর্নে, কইলেই বিরামী ভয়ের কেই মেলো মেসে পাইলেন।
1: বুয়া চির নগর্নোস, ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিশি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদো সানি তিন জ্যাম বরু।
0: হুন্ছ বুয়ারী, লো গই আলম সারে গারো।
1: সুভাষ মেডিকো ফার্মা বেশিসহর নগরপালিকা আট সেরা।
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ। সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: কে তপাই ভরপর্দো আয়ুর্বেদ সেবাকো খোঁজিমা হুনুহুন্ছ, খোঁজিমা হুনুহুন্ছ, यदि हुनुहुन्छ भने चितवनको नमुना आयुर्वेद औषधालय तपाईहरुकै सेवामा समर्पित छ। यहाँ उच्च स्तरीय आयुर्वेदिक औषधिहरू उपलब्ध हुनुका साथै अन्य प्रविधिबाट ठिक नभएका नयाँ तथा पुराना रोगहरू, बाघ, दम, ग्यास्ट्रिक, अल्सर, क्यान्सर, धातु, किनास, जन्डिस, पाइल्स, पत्थरी, फिस्टुला, प्यारालाइसिस, मधुमेह, जाँडरक्सी छुटाउने औषधि, मोटोपन घटाउने बढाउने, ब्लड प्रेसर, यौन रोग, छातीको दाग आदिको सफल उपचार गरिन्छ। दैनिक दक्ष तथा अनुभवी विशेष ज्ञहरूबाट स्वास्थ्य परीक्षण गरिन्छ। थप जानकारीका लागि सम्पर्क मोबाइल नम्बर 9845139647 र 9811906010। नमुना आयुर्वेद औषधालय राप्ती नगरपालिका 5 भण्डारा स्कुल रोड चितवन र भरतपुर महानगरपालिका 12 मालपोत कस्तुरी टोल चितवन।
4: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज।

0: শুনলো পটলি তো খুবই রাগি, তোরা গর্ভুক নামে যে তিন চার দিনকে পাঠাচ্ছ সবই সাজিয়ে দিত ছড়ের বসে গে মনে তো কিছু ডর্প লাগি রাখো ছোট
1: কে মাইলে এত বনকে পাঠো ডর তো মারা এখন লাগি রাখে তেই পানি কই আসে কি একদিন পাঠো হেরাও না হয়
2: দাদাই বগা লাগারি কয়ে গেছেন ক্যা হজারি পড়লা ক্যারিও
3: ক্যারিও রা আবার জানি গইসকি আব এটা রামদি ছুটি ভেটে তো বাটমা সঙ্গে ইন্ডিয়া
2: লাল পাইলা ছুটি চালাম
3: চালো চালো চালো